সামিল করানো হয়। অবৈধ বসবাসী ব্যবস্থা করতে পারে তিনি দরকার সরকারগুলি আবশ্যকতা করে তাদের কার্যক্রম করে তারা তরুণ পাঠিয়েছেন।

0: সৃষ্টি করতে আসবে আর সঙ্গে সাথে নিয়ে ফটো দিতে পারে না। আমি পেটি পাচ্ছাইলে কেউ উঠা গাড়ি নতুন করলা অসবার নেওয়া আছে
1: ইয়ে তাইটুকু করে দেবে না আবার তবে ক্রিস্টাস সুশীল চরি আপনি ঘুরেই হতেছি ইয়ে ওটা তো করে আর কি মশা আজকে তো আমার মনে হয় এই দায়টুকু

0: আজ তিন রাত্রি কিস্তা বাদ জানা দেখি পাবো না?
1: ওইটা নিলাম না মধুটা কিস্তা তিন মাসে তো সামা ঘাটা পানা হোক, তিন লাখ ঋণ নিয়ে রাখ, তিন লাখ সে ঢের তিরিশ এগো আমার তিন পাওনা পরিবার কথা।
2: ও আপনার তিন লাখ রুপিয়া ঋণ দেওয়া আছে, তিন লাখ রুপিয়া চিন্তা করে শিখলে মাটি
0: অবস্থা।